আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নাগরিকদের কল্যাণই যে কোনো সংস্কারের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত। সরকার বলেছে, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত এবং এই সমস্যা সমাধানে কার্যকর নীতি গ্রহণ করা হবে। সিকিমের নামচিতে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গের ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 2 দিনের জন্য রোমানিয়ায় যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটের সভাপতি মির্চা আব্রুদেয়ান এবং চেম্বার অফ ডেপুটিজের সভাপতি সোরিন গ্রিনডিয়ানুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। এর আগে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজও সমান প্রাসঙ্গিক। ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি এবং ওরহিডের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত ওরহিড হ্রদ পরিদর্শনে যান। উত্তর ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোফস্কা দাফকোভা বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়ায় অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসেডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণীর সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাফকোভা জানান, তিনি আগে থেকেই ভারতের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের লক্ষ্যকে একটি গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। দেশের যুব সমাজকে এই অভিযানের ভিত হিসেবে গড়ে তুলতে হবে। তিনি

বলেন, সমস্ত সংস্কারের মূল উদ্দেশ্য নাগরিকদের কল্যাণের জন্য হওয়া উচিত এবং মানুষের চাহিদাকে মাথায় রেখেই শাসন সংক্রান্ত উদ্যোগগুলো প্রণয়ন করা প্রয়োজন। বিকশিত ভারত উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ উন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করতে বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সুশাসনে জোর দেওয়ার পাশাপাশি বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নাগরিকদের কল্যাণমুখী সংস্কার কাজের বাস্তবায়ন ত্বরান্বিত করার কথা বলেন তিনি। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহার করা পাকিস্তানের রাষ্ট্রনীতির অংশ বলে সেদেশের তীব্র সমালোচনা করেছে ভারত এবং জম্মু কাশ্মীর সর্বদা ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা ফের জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি হরিশ গতকাল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক উচ্চ পর্যায়ের বিতর্ক সভায় এই মন্তব্য করেন। নিজের মিথ্যা বয়ান প্রচারের উদ্দেশ্যে একটি উচ্চ পর্যায়ের বিতর্ক সভাকে অপব্যবহারের অভিযোগে তিনি পাকিস্তানের কঠোর সমালোচনা করেন। সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে পি হরিশ বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। পাকিস্তান যখন সর্বদা রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহার করে চলেছে, তখন পারস্পরিক বিশ্বাস ও সদিচ্ছার ভিত্তিতে সহযোগিতার আশা করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার 2033 সালের মধ্যে অন্তত 5টি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সংসদ শান্তি আইন 2025 পাশ করেছে, যার ফলে পারমাণবিক শক্তি ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বর্তমানে 220 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভারত স্মল মডিউলার রিয়্যাক্টর, 55 মেগাওয়াট ক্ষমতার একটি রিয়্যাক্টর এবং হাইড্রোজেন উৎপাদনের উপযোগী উচ্চ তাপমাত্রার গ্যাস কুলড রিয়্যাক্টর তৈরির কাজ করছে। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে কেন্দ্র করে ছাত্র সমাজের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়া উপযুক্ত নয়। নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী নাড্ডা বলেন, এটি একটি গুরুতর সমস্যা এবং এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি বলেন, সরকার বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের উচিত বারবার নিজের অবস্থান বা শর্ত পরিবর্তন না করে আলোচনায় অংশ নেওয়া। সরকার এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় নীতি আনতেও প্রস্তুত বলে তিনি জানান। শ্রী নাড্ডা বলেন, জম্মু কাশ্মীরে সার্ভিস সিলেকশনের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেখানে কমিউনিস্ট ও ন্যাশনালিস্ট কনফারেন্স পার্টি ক্ষমতায় রয়েছে। এছাড়াও বিরোধী শাসিত হিমাচল প্রদেশের স্কুল বোর্ডের প্রশ্ন, ঝাড়খণ্ডে জেএসসির পরীক্ষার প্রশ্নপত্র, পশ্চিমবঙ্গে পুলিশে নিয়োগ পরীক্ষার প্রশ্নসহ আরও বহু রাজ্যের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে শ্রী নাড্ডা প্রশ্ন করেন, কেন তিনি বিরোধী শাসিত রাজ্যগুলিতে প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক আর ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সিকিমের নামচিতে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22, আরও কয়েকজন ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। সিকিম সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল সংস্থা পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছে। এদিকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে ইসিএল এর দ্বিতীয় বিশেষ উদ্ধারকারী দল আধুনিক ক্যাপসুল প্রযুক্তি এবং সুড়ঙ্গে শ্বাস প্রশ্বাস নেবার বিশেষ যন্ত্রসহ অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে গতকাল ঘটনাস্থলে পৌঁছেছে। লোকমান্য বালগঙ্গাধর তিলক এবং স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং,
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাল গঙ্গাধর তিলক ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান ব্যক্তিত্ব। তিনি দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিলেন। চন্দ্রশেখর আজাদের কথা প্রসঙ্গে

0: সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার নির্ভীক সাহস এবং অটল দেশপ্রেম এক গর্বের স্থান অধিকার করে আছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। একটি প্রতিবেদন।
1: 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে শুরু হলো প্রথম রেডিও সম্প্রচার।

0: हवस्त श्रोताहरू, यस गीतको अन्त साथै अहिलेलाई स्वर माधुरी कार्यक्रम यतिमा नै पुरा गरिन्छ। हामी आकाशवाणी खरसाङबाट बोलिरहेका छौँ।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই।
2: গতদিনে কথা দিয়ে গিয়েছিলাম পদ্মশ্রী অশোক কুমার হালদারবাবুর সাথে কথায়, এবং আলাপচারিতায় আমরা আবারও দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসব। আজ আমরা সঠিক সময়ে আমাদের কথা রেখে আবারও ফিরে এসেছি। আমরা এখন সরাসরি আবারও চলে যাব পদ্মশ্রী অশোক কুমার হালদার মহাশয়ের সাথে কথায় এবং আলাপচারিতায়।
1: তিনি ঠিক গত সপ্তাহে অর্থাৎ 23 জুন বিকেলবেলা দিল্লির রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপ থেকে পেয়ে এলেন মালদহের স্বনামধন্য একজন কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে, সাহিত্যের ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার। পদ্মশ্রী পুরস্কার অত্যন্ত সম্মানজনক এক পুরস্কার। এই পদ্মশ্রী, এত বড় একটি যে সম্মান, সেটি পেতে গেলে যে মানুষের জীবন, সংগ্রাম, যাপন এবং তার সাথে অনেক রকম সাহিত্য চর্চা সব কিছু মিলে যায়, তেমনি একজন মানুষ পদ্মশ্রী অশোক কুমার হালদার।
2: নমস্কার এবং স্বাগত আপনাকে আবারও জানাচ্ছি অশোকবাবু। আমাদের এই আপনার যে পদ্মশ্রী প্রাপ্তি এবং আপনার জীবনচারিতা এবং যা আপনার যাপন রয়েছে সেই নিয়ে কথায় এবং এই দ্বিতীয় পর্বে।
3: নমস্কার আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতা বিন্দুকে।
1: আমি দেখতে পাচ্ছি যে আপনি এখানে অনেক সম্ভার নিয়ে বসেছেন। আসলে সমগ্র জীবনের এত কাজ, কখনোই একটি মুহূর্তের মধ্যে আটকে রাখা সম্ভব হয় না, আর তিনি সেই সম্ভার নিয়ে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তার থেকে শুনে নেই তাহলে আপনার কণ্ঠে সুন্দর কিছু একটি লেখা যা আপনার মনের খুব কাছের।
3: জীবন তো চলমান থাকে, চলন্ত জীবন, জীবন এক চলন্ত নদীর ধারা, বয়ে যায় থামতে না যায় পারা, দিন রাত্রির মতো জীবনের হয় পালাক্রম, রাত্রির অন্ধকারে জীবনের হয় ভ্রম, জীবনের রহস্য সহসা অজ্ঞানের আধার আসতে পারে, জীবনে জ্ঞান এলে সে আধার কারে, দিন রাত্রির মতো জীবনের হয় পালাক্রম, রাত্রির অন্ধকারে জীবনের হয় ভ্রম, জীবনের জ্ঞান অজ্ঞান ধারা কোনটাকে থামাতে না যায় পারা, ছুটে চলে অনন্ত অভিমুখে, সেটা দুঃখে হোক কিংবা সুখে।
1: বাহ, আমি আপনার থেকে জানতে চাই যে এত বড় পুরস্কার পাওয়া, ঠিক তার আগের জীবন এবং পুরস্কার যখন আপনি পেয়ে গেলেন তার পরের জীবনের মধ্যে পার্থক্য কতটা লক্ষ্য করতে পাচ্ছেন?
3: পুরস্কার পাওয়ার আগে আমার পেশাগত যে জীবন জীবিকা নির্বাহের জন্য যে কর্মটা করতে হতো সেটাও খুব ট্রাবলসাম ছিল, খুব রেসপন্সিবল, সেখানেও মানুষের সেবা করেছি আমি, কিন্তু ওইটা জীবন বাঁচানোর তাগিদে, পরিবার বাঁচানোর তাগিদে, কিন্তু সেবা করেছি। কিন্তু পরবর্তীকালে পুরস্কার পাওয়ার পরে কর্ম সেটা একদম নিঃস্বার্থ কর্ম, নিঃস্বার্থ মানে সমাজ চেতনার জন্যে, আমার এই লেখনীর মাধ্যমে যদি চেতনা চৈতন্য জ্ঞান বৃদ্ধি পায় তাহলে আমার এই কর্মের সার্থকতা। আর পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে এই দায়িত্বও আমার অনেক বেড়ে গেছে, একদিকে যেমন আনন্দ হয়েছে তেমনি অন্যদিকে দায়িত্বও রয়েছে, এই দুইয়ের মাঝখানে এখন আমি আছি।
1: আচ্ছা, এই যে আপনি উপলব্ধির কথা বললেন, মালদাবাসী, মালদাবাসীর থেকে কতখানি উচ্ছ্বসিত আবেগ ঘন মুহূর্ত উপহার পেয়েছেন, এরকম যদি কোনো বিশেষ মুহূর্ত আপনার মনে থাকে?
3: পুরস্কার পেয়ে মালদার যিনি এখন বিধায়ক আছেন অম্লান ভাদুরী, উনি আমাকে সংবর্ধনা দিতে এসেছেন, আরও সমস্ত মানুষজন এসেছেন,

0: একটা মন্ত্রী আসছেন, এতে মালদার আমি যে কলোনিতে থাকি বিধানপল্লী, বিধানপল্লীর মানুষ এসছেন, পুরো বাড়িতে তিন মাস ধরে লোকজন আসা যাওয়া আছে, তাতে আমি খুব আনন্দিত। আর আমার এই যে পুরস্কার পাওয়ার যে আনন্দ, সেই আনন্দ আমি পশ্চিমবঙ্গ মালদা ডিস্ট্রিক্টের সমস্ত দায়িত্ব অনুরাগী মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।
1: আচ্ছা, এই যে মুহূর্তটি গত সপ্তাহে আপনি একেবারে ভোগ করে এলেন, সেই মুহূর্তটা সম্পর্কে আমাদেরকে একটু বলুন, যে আপনি রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেলেন এবং সেই যে আপনার জার্নি, আপনার যে যাত্রার শুভারম্ভ, আপনি হয়তো যাওয়ার জন্য তার আগে থেকে কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে হয় এবং সেইখানে যখন আপনি যাচ্ছেন এবং যেই মুহূর্তে ঠিক এত বড় একটি পুরস্কার আপনি নিচ্ছেন, ঠিক সেই অনুভূতিটা কেমন ছিল, সেটা যদি আমাদের সাথে একটু ভাগ করেন।
0: পুরস্কার নেওয়ার সময় যদিও আমার পরিবারকে, মানে যারা আমার এত দিন ধরে আমার খুব কাছে, আমার উৎসাহ জাগিয়েছে, আমার কর্মকে তারা ভাগ করে নিয়েছে, আমাকে সহায়তা করেছে, তাদেরকে আমি সকলকেই নিয়ে গেছিলাম আমার পরিবারের। ওখানে গেলাম অশোকা হোটেলে, আমাদের দুইজনকে, মানে অ্যাওয়ার্ডি এবং কম্পেনিয়ান ওয়ান, এই দুইজন অল অ্যালং দি টাইম থাকবে। 23 তারিখ 5টার সময় পুরস্কারটা প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট আমাকে দিয়েছেন। আর পরিবারের ওয়াইফ এবং ছেলে তারা আর একটা হোটেলে ছিল পাশেই, কিন্তু পুরস্কারের মুহূর্তে পরিবারের সকলেই রাষ্ট্রপতি ভবনে ছিল। তাতে আমার খুব ভালো লেগেছে যে আমার সহযোগী যারা, আমার সাহায্যকারী যারা, তারা ওই আনন্দে অংশগ্রহণ করতে পেরেছে, তার জন্য আমি খুব আনন্দিত।
1: এই যে গণতন্ত্র মণ্ডপে আয়োজিত এত বড় একটি অনুষ্ঠান, সেখানে ভীষণ বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, সকলে মিলে সেখানে এক সত্যি বলতে গেলে চাঁদের হাট এবং সমাহার, সেইখানে নিজের উপস্থিতিকে কতখানি উপভোগ করছিলেন?
0: এটা আমার কিছু মনে হয়নি। ওই আবার গীতার শ্লোকে যেতে হয়, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন তত্রত্যাং বুদ্ধি সংযোগং লভতে পূর্বদেহিকাম যততি চ তত ভুব সংশুদ্ধ কুরুনন্দন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতিন্দ্রিয়। শ্রদ্ধাবান যদি না হয় তাহলে জ্ঞান হয় না, আর জ্ঞান না হলে তার বহিঃপ্রকাশ ঘটে না। শ্রদ্ধাবান লোক কখনো কোনো আনন্দের জন্য আনন্দিত হয় না, আবার কোনো দুঃখ পেলে দুঃখও পায় না, এই একটা সমভাবের মধ্যে থাকে, যার জন্য খুব একটা আনন্দ কি দুঃখ এরকম কিছু মনে হয়নি, সমানই মনে হয়েছে আমার।
1: এটি সত্যিই বলা যেতে পারে যে আসলে একটি জীবন দর্শন। আপনি কিভাবে চাইবেন যে আপনার লেখার মধ্যে দিয়ে এই যে আপনার ভাবনা এবং এত সুন্দর একটি দর্শন, সেটি যাতে পাঠক এবং যারা পড়বে আপনার লেখা, কবিতা প্রিয় মানুষেরা এবং নতুন প্রজন্ম, এই সকল দর্শনের সাথে যাতে জুড়তে পারে, তার জন্য আপনার প্রচেষ্টা কি রইবে আগামী দিনে?
0: আগামী দিনে বিভিন্ন আমার লেখার মাধ্যমে আমার এই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যাতে মানুষ এই জ্ঞান পেয়ে তাদের জ্ঞান চেতনার বৃদ্ধি এবং সমৃদ্ধ হয়, সমাজ ব্যবস্থা আরও উন্নততর হয়। মানুষের জ্ঞান বুদ্ধি না হলে আঁধারের মানুষ হামাগুড়ি দেয় আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, যদি জ্ঞান আসে তাহলে সোজা হয়ে দাঁড়াতে পারবে, চলতে পারবে, পথের দিশা পাবে, আঁধার কেটে যাবে, চেতনা বাড়বে।
1: সত্যি জ্ঞান একেবারে এক অদ্ভুত প্রদীপের মতো, যা কিনা আলোকিত করে দেয় আমাদের সমস্ত চেতনা, মনন এবং অবশ্যই আমাদের ব্যক্তিত্বকে। তার জন্য জ্ঞান বোধ এই সকল কিছুই দরকার, এবং আমার মনে হয় আপনার লেখার মধ্যে দিয়ে যারাই পাঠ করবে এবং পড়বে তাদের মধ্যেও সেই জীবন দর্শন অবশ্যই কিছুটা হলেও প্রভাবিত হবে, এটা আমরা বিশ্বাস রাখি। আচ্ছা, এই যে কর্মজীবনে আপনার থেকে যখন আমরা কথা বলছিলাম এর আগে, তো একটি দারুণ বিষয় আপনার থেকে জানতে পারলাম যে আপনি রেলে গার্ড হিসেবে কাজ করেছেন, সে সময় বিভিন্ন জায়গায় একাকিত্বর মধ্যে দিয়ে আপনি সেই সময়টিকে কাটিয়েছেন এবং যাপন করেছেন এবং অত্যন্ত অল্প বয়সে, সেই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন, তবে আমার মনে হয় আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যে

0: উপলব্ধি, তাকে আমরা এবং মানুষেরা আরো কিছুভাবে গভীরভাবে বুঝতে পারব।
1: গার্ডে আমি চাকরি করেছি। গার্ডের প্রথম ফেজটা গুডস ট্রেনে চাকরি করতে হয়। গুডস ট্রেন মানে 75 গাড়ির পেছনে একজন লোক বসে থাকে আর সামনে দুইজন ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার। এই তিনজন লোকের উপরে দেশের সম্পদ ছেড়ে দেওয়া হয় যে তোমরা দেশের সম্পদ এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে পৌঁছে দিয়ে এসো, আমরা সমস্ত দায়িত্ব নিয়ে সেই সম্পদ পৌঁছে দিয়েছি, যেমন যেখানে প্রয়োজন সেই জায়গায় গেছি, সমস্ত দায়িত্ব নিয়ে। আর এই যাওয়ার পথে জীবন দর্শনে আমি দেখেছি কত নদী পাহাড়ের ভিতর দিয়ে সেই মালগাড়ি গেছে, তখন যে অনুভূতি হয়েছে, পাহাড়ে দেখেছি কত ফুল ফুটে থাকে, আবার এক সপ্তাহ পরে গেলে দেখা যায় ফুলগুলো ঝুরে গেছে, সেই সৌরাবার বিকশিত হচ্ছে না। এই যে ভাবনা, এই ভাবনা, পলাশ ফুল ফুটে লাল হয়ে আছে বসন্ত ঋতুরতে, পাহাড়ের এক অপরূপ দৃশ্য, সুন্দর প্রকৃতি, সে আমাকে শিখিয়েছে যে আমি যতক্ষণ আছি জীবন্ত, কিন্তু আমি তো কিছুক্ষণ থাকতে পারবো না। এই ফুল ফল সব আমাকে বলেছে যে এখন তো জীবন্ত আছি, কিন্তু কিছুক্ষণ পরেই সকালের ফুল ঝরে যাবে, মাটিতে পড়ে যাবে, আবার কেউ আঙিনায় ঝাড় দিয়ে সেই ফুল ফেলে দেবে। তো আমিও ভেবেছি যে আমারও জীবনটাই ঠিক একটা ফুলের মতো, এখন ফুটে আছে, কাজের মধ্যে আছি, কিন্তু কাজটা আমার যখন চলে যাবে তখন আমি এই ঝাড় দেওয়া ফুলের মতোই মানে আবার আবর্জনায় চলে যাব। যতক্ষণ ফুল একটা গাছে শোভা পায় ততক্ষণই ফুলের সৌরভ, ফুলের কদর আদর থাকে। আর তেমনি মানব জীবনেও এর সেই একই রকম প্রতিফলন হয়, সেইটা উপলব্ধি আমি প্রকৃতির কাছ থেকেই পেয়েছি। আর সেই প্রকৃতির যে উপলব্ধি সেটা আমি অন্তর্দর্শনে নিয়ে তারপরেই আমার লেখাটা লিখেছি। তারপরে এবার 5 বছর পরে আবার প্যাসেঞ্জার প্রমোশন পেলাম, মেল এক্সপ্রেস গেলাম, সেখানে মানুষের সঙ্গে সম্পর্ক হয়েছে। সমাজ জীবনে মানুষ জীবন যাপনের জন্য কত রকম পরিশ্রম করছে, কীভাবে চলছে জীবন জীবিকা নির্বাহের জন্য, মানুষ দিনের পর দিন, রাতের পর রাত গাড়িতে চলছে, কত রকম মানুষ কত রকমভাবে চলছে তার কোনো হিসাব মানুষের কাছে নাই, আর হিসাব কেউ দিতে পারবে না, কারণ এটা হচ্ছে জীবন জীবিকার একটা ব্যাপার। এটা আমি খুব কাছে থেকে দেখেছি।
0: মানে শুরুতে একাকিত্ব, সেই বয়সটি কেমন ছিল, কত বছর বয়স ছিল আপনার?
1: তখন 22-23 হবে।
0: একেবারে সদ্য বিকশিত একটি যৌবন বলা যেতে পারে, সে ভোগ করছে একাকিত্ব, এবং একাকিত্ব থেকে অদ্ভুতভাবে সে নিচ্ছে রসদ, আর সেই রসদ আপনার সমগ্র জীবনের পাথেয় হয়ে যাচ্ছে, তার সাথে জুড়ে যাচ্ছে পরবর্তীকালের অনেক মানুষের সাথে সমাগম। আসলে আপনি বললেন না এই যে জীবন ঝরা পাতার মতো, তাহলে বলতেই হয় যে ন হন্নতে হন্নমান এ শরীরে। আসলে এই সুন্দরভাবে জীবন যেভাবে আমাদেরকে ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে শেখাতে থাকে, তাতেই মনে হয় সঠিকভাবে আমাদের যে আত্মবিকাশ তা হতে থাকে, আর তারপরেই সেই প্রভাবগুলো আমাদের লেখায় এবং আমাদের রচনায় এসে প্রভাবিত হয়। আচ্ছা, এই যে সমগ্র জীবন, এ তার মধ্যে আপনার কত বই আপনি প্রকাশ করেছেন, কিংবা কোনো বই আকারে যদি কবিতার বই আপনার প্রকাশিত হয়ে থাকে সেই সম্পর্কে আমাদের বলুন, এবং আপনার লেখা নাটক যদি কোথাও মঞ্চস্থ হয়ে থাকে সেই সম্পর্কে যদি একটু জানতে পারি।
1: বই এ পর্যন্ত আমার 15 খানা হয়েছে, তার ভিতরে 8 খানা ইংরেজি বই আর 7 খানা বাংলা, একটা কবিতা সংকলন, একটা গল্প, প্রবন্ধ, এগুলো বাংলায়, আর ইংরেজিতে আছে সেটা শর্ট স্টোরি। তো বিভিন্ন ভাবনার আঙ্গিকে আমার এই ভাবনাগুলো যখন যেখানে আমার মনে হয়েছে যে এটা হলে সমাজ দর্শনে আমি যা দেখলাম এটা তো স্থায়ী জিনিস, কিন্তু আমার চোখে মনে হচ্ছে

0: ঠাই, তাহলে মানুষের কাছে এটার যদি আমি বর্ণনা করতে পারি, মানুষ এটাকে যদি নিতে পারে, তাহলে মানুষের উপকারেই লাগবে। মানে মাকাল ফলকে আপেল ভেবে মানুষ আর ভুল করবে না যদি মানুষের জ্ঞান চেতনা আসে।
1: বাহ, খুব সুন্দর একটি উদাহরণ দিলেন আপনি। আমরা কিন্তু অনেক পাথরের মধ্যেও পরশ পাথরকে চিনে নিতে পারবো যদি আমাদের জ্ঞান চক্ষু বিকশিত হয়। আসলে এই যে এত বড় আপনার জীবন, আপনার এত লেখালেখি, তাতে নিশ্চয়ই আরো অনেক রকম পুরস্কার আপনি পেয়েছেন বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন রকম সংগঠন থেকে।
0: হ্যাঁ, অনেক পুরস্কার পেয়েছি। আমি গোয়া থেকে একটা পুরস্কার পেয়েছিলাম, মহারাষ্ট্র থেকে পুরস্কার পেয়েছি, দিল্লি থেকে পেয়েছি, হায়দ্রাবাদ থেকে পেয়েছি, বিভিন্ন জায়গায় থেকে, মানে তেলেঙ্গানা থেকে আর কি, বিভিন্ন জায়গা থেকে। আমাদের যত বইমেলা পশ্চিমবাংলায় হয়েছে সব বইমেলায় আমাকে ডেকেছে, বহু জায়গায় সম্বর্ধিত করেছে, কোথাও পুরস্কার দিয়েছে।
1: বাহ, বিশ্ব সাহিত্যের এত বড় বড় রচনাকার রয়েছেন, সাহিত্যকার রয়েছেন, কবি রয়েছেন, নাটককার রয়েছেন, বিশেষ কোনো পছন্দের আপনার কেউ রয়েছেন যার লেখা পড়ে আপনি ভীষণভাবে অনুপ্রাণিত হন, কিংবা আপনার জীবন আরো সুন্দরভাবে বোধ এবং চেতনায় আরো সুন্দরভাবে মানে রত্নখচিত হয়েছে?
0: দেখেন, লেখা, ভাবনা, পড়া, স্কুলে একটা পাঠদান নেওয়া, সেই সময় কিন্তু মানুষের চেতনা হয় না, শুধু শিক্ষার জন্য শিক্ষা নিতে হয়, কিন্তু চেতনা যখন আসে মানুষের সেটা স্বয়ং, মানে তার ভিতরে কোনো অনুসরণের কিছু ব্যাপার থাকে না, স্বয়ং হয়, সেটা অটোমেটিক ব্যাপার। সেই চেতনা, যেমন আমাকে আপনি বললেন যে কোনো কবি, বিশ্বকবি যাই হোক, কবিদের কোনো আপনি স্মরণ নিয়েছেন কি না, পাঠ্যপুস্তকে যা পড়েছি সেইটুকু ওইখানেই থেকে গেছে। তারপরে আমি সমাজ জীবনে প্রকৃতির কাছ থেকে যা শিক্ষা পেয়েছি সেটাই আমার শিক্ষা, প্রকৃতিই আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে এই কাজটা করার জন্য।
1: বাহ, কারণ প্রকৃতি আমাদের কাছে এত সুন্দর সম্ভার রেখেছেন, বিভিন্ন রকমভাবে প্রচুর সর্বত্র রয়েছে, সর্বত্র প্রকৃতির বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রকৃতি নিজেকে প্রকাশ করেছে, এবং আমার মনে হয় প্রকৃতির যে অদ্ভুত প্রকাশ এবং বিস্তার, তার থেকে একজন শিল্পী মন কিংবা কবি মন কিন্তু অত্যন্ত সহজেই সুন্দরভাবে অনায়াসে রসদ গ্রহণ করে নিতেই পারে। আজকে আমাদের সাথে রয়েছেন অশোকবাবু। অশোকবাবুর সাথে আমরা আলাপচারিতায় মেতে উঠেছি এবং বিভিন্ন রকমভাবে তার জীবনের আলাপ আলোচনা চলছে। অশোকবাবু, এর মধ্যে আমরা ছোট্ট করে একটু বলি যে ছোটবেলায় ঠিক বাবা মায়ের কথা, ভাই বোন যেভাবে বড় হয়ে ওঠা, সেই সম্পর্কে যদি একটু কিছু বলেন, কারণ ওই অংশটা একটু কোথাও অধরা রয়ে গিয়েছিল।
0: আমাদের ফ্যামিলিটা বড়ই ছিল, আমার বাবাও রেলের চাকরি করতেন, বাবা বাইরেই থাকতেন, আমরাও বাবার সঙ্গে সবসময় যেতে পারতাম না, তো লেখাপড়া তো একটা ব্যাপার ছিলই। সেই সব দিনগুলো খুব সুন্দর ছিল, আন্তরিকতা ছিল, সেই আন্তরিকতা আজকে দিনে আমি আর খুঁজে পাই না। তখনকার যে ভাবনা, যে মনন, যে আন্তরিকতা, যে প্রেম, সেটা এখন খুঁজে আর পাওয়া যায় না। পরিশ্রম লেখাপড়াই যেমন করতে হতো, কিন্তু বাড়িতে এলে, স্কুল থেকে ফিরলে একটা প্রশান্তি মিলত, আবার পড়াশোনার ক্ষেত্রে গেলেও একটা শান্তির আশ্রয়, শিক্ষার আশ্রয় আশ্রয় ছিল, এখন সেটা মনে হয় না। সেই দিন আর এই দিনের অনেক তফাত, সেই তফাতটা কল্পনা দিয়ে, কোনো ভাবনা দিয়ে প্রকাশ করা যাবে না। যে ভাবনা, যে কাল চলে যায় সে আর ফিরে আসে না। তো ওই সময়ের একটা চিন্তাধারা আলাদা, মানুষের ভাবনা আলাদা ছিল, চেতনা আলাদা ছিল, আন্তরিকতা আলাদা ছিল। শ্রদ্ধাবান লভতে জ্ঞানাং, মাস্টারমশাইকে দেখলে আমরা দূর থেকে ভয় পেতাম যে মাস্টারমশাই আসছেন, উঠে দাঁড়াতে হবে। মাস্টারমশাইকে দেখলে, ডাকলে তার কাছে গিয়ে আগে শ্রদ্ধা করে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসত, এখন সেটা আর মনে হয় না। আর এখনকার প্রজন্ম যারা স্টুডেন্টরা, আর সেইভাবে মানে পরিবারের কাছে, পিতামাতার কাছে, গুরুজনদের কাছে

0: থেকে কোকিল কুহু কুহু শুনিয়ে চলে যায়, এটাই আমার মনে হয়।
1: আসলে সেই বলতেই হয় যে সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, সময়ের পরিবর্তন হতেই থাকে এবং হতেই থাকবে। এই যে বর্তমান প্রজন্ম দাঁড়িয়ে আছে আমাদের সামনে, যারা একেবারেই আমরা বলছি আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সেই মুহূর্তে দাঁড়িয়ে যেই নতুন প্রজন্ম আজকে ভূমিষ্ঠ হচ্ছে, যারা জন্মগ্রহণ করছে, তাদের জন্য আপনি আগামী দিনের জন্য কি বার্তা বিশেষ করে তাদের দিতে চাইবেন?
0: প্রথমেই আমি বলছি যে জ্ঞানবান হতে হবে, শ্রদ্ধাবান হতে হবে, শ্রদ্ধা ভক্তি তোমার থাকতে হবে। স্টুডেন্ট শুড বি অ্যান অবজেক্ট লেসেন্স টু হিস টিচার, টিচার শুড বি অ্যান অবজেক্ট লেসেন্স টু হিস স্টুডেন্ট। মানে ক্যারেক্টার বিল্ডিং যদি না হয় তাহলে আইডিয়াল এডুকেশন হতে পারে না, আইডিয়াল এডুকেশন যদি না আসে তাহলে চেতনা আসে না, কনসাসনেস তখনই আসবে যখন শিক্ষার মাধ্যমে চেতনা, চৈতন্য, ভক্তি, শ্রদ্ধা, ন্যায় নীতি শিক্ষাই কেবল দিতে পারে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, তো এডুকেশনটা আইডিয়াল এডুকেশন হতে হবে। টিচার শুড বি অ্যান অবজেক্ট লেসেন্স টু ইস স্টুডেন্ট, মানে টিচার্স ক্যারেক্টার আর কমপ্লিটলি ডিপেন্ডিং, স্টুডেন্ট ক্যারেক্টার আর কমপ্লিটলি ডিপেন্ডিং আপন দ্য টিচার্স। তো টিচার্স ক্যারেক্টারটা যদি ঠিক না হয় তাহলে ছাত্রর ক্যারেক্টার বিল্ডিং ফর্ম হবে না। ক্যারেক্টার বিল্ডিং হচ্ছে সব থেকে আইডিয়াল এডুকেশনের মধ্যে, ক্যারেক্টার বিল্ডিং ইজ এ পার্ট অফ দ্য এডুকেশন। এই শিক্ষাটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ শিক্ষাই হবে, আর যদি না হয় তাহলে সেইটা আইডিয়াল এডুকেশন হবে না, আর সেই ভিড়টা খুব নড়বড়ে থাকবে, এটা আমার মনে হয়।
1: মানে আপনার কথায় আমরা বুঝতেই পাচ্ছি যে আপনি দুটো বিষয়ের উপর ভীষণভাবে গুরুত্ব দিলেন, একটি হচ্ছে শিক্ষা, অবশ্যই শিক্ষা, এবং তার সাথে জুড়ে যায় বিনম্রতা। আমরা যতটা বিনম্র হব, আমরা যতটা নম্র হব, ততটাই হয়তো আমরা অনেক গভীরে শিক্ষার মধ্যে দিয়ে প্রবেশ করে আত্মচেতনা জাগ্রত করতে পারব। আকাশবাণী শিলিগুড়ির স্টুডিওতে আজকে আমরা এতক্ষণ যার সাথে আলাপচারিতায় মেতেছিলাম এবং ঋদ্ধ সমৃদ্ধ হচ্ছিলাম, সেই পদ্মশ্রী অশোক কুমার হালদার মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছিলেন। ঠিক গত সপ্তাহে অর্থাৎ 23 জুন বিকেলবেলা দিল্লির রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপ থেকে মালদহের স্বনামধন্য একজন কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে, সাহিত্যের ক্ষেত্রে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন সেই মালদহের স্বনামধন্য পদ্মশ্রী অশোক কুমার হালদার মহাশয়কে আমাদের আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার।
1: আসলে এরকম একজন মানুষ যার সাথে আমরা কথা বলে এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম, তার জীবন দর্শন শুনছিলাম এবং তার লেখা সবকিছু, তার জীবনের যে এত ঋদ্ধতা সমৃদ্ধতা সেই সকল কিছু আমরা শুনছিলাম। তবে শ্রোতা বন্ধুরা, ঘড়ির সময় বলছে আজ এখানেই থামতে হবে। আসলে দুটো পর্বেই এত সুন্দর এক ব্যক্তিত্বের কথা এবং আলোচনা কখনোই সম্ভব হয় না, তবু সময় আমাদেরকে বলে এইটুকুর মুহূর্তেই আমাদের সুন্দর করে তার সম্পর্কে বিশেষ কিছু কথা জেনে নিতে হবে। ঠিক তেমনই আজ আমরা যখন তার সাথে কথায় মত্ত ছিলাম, তখন মনে হচ্ছিল এমন সুন্দর ব্যক্তিত্বের সঙ্গে যদি আমরা তার সান্নিধ্যে থাকি এবং কথায় মেতে থাকি তাহলে সমস্ত পরিবেশই যেন মধুময় হয়ে উঠবে, আর এই মধুময়তার সাথেই এসে যায় ঠিক সেই কথাটি, অম মধু বাতাড়িতায়তে মধুক্ষরন্তি সন্ধবাহ মাধীর্ণ সন্তোষধি মধুনক্তমুতশশ মধুমথ পার্থিবং রজঃ মধুদৌরস্তনঃ পিতা মধুর্মান্ন বনস্পতির মধুমাস্তু সূর্যা মাধির গাবো ভবন্তু নঃ। ওম মধু, ওম মধু, ওম মধু, এই মধুমন্ত্রের সাথে আজকে আমরা এই বিশেষ অনুষ্ঠানের এই শেষ পর্ব এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব বিশেষ কোনো ব্যক্তিত্বদের সাথে আলাপচারিতায়, যাতে শ্রোতা বন্ধুরা, আমরা এবং আপনারা সবাই উভয়েই ঋদ্ধ এবং সমৃদ্ধ হবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ এবং নমস্কার। উপস্থাপনায় ছিলাম আমি অনামিকা দেব।

0: सुरु गरौं आजका मुख्य समाचारहरूबाट। प्रश्नपत्र लिङ्कमा संलग्नलाई कारवाही गर्न फास्ट ट्र्याक अदालत स्थापना गरिने प्रधानमन्त्री मोदीको घोषणा। इथेनोइल मिश्रित पेट्रोलका कारण सवारी साधनमा व्यापक समस्या नदेखिएको सरकारको दावी। कैलाश मानसरोवर यात्राका लागि 1,000 तीर्थयात्रीको व्यवस्था गरिएको भारत सरकारको भनाई। नीट प्रश्नपत्र लिक प्रकरणलाई लिएर संसदका दुवै सदन दिनभरका लागि स्थगित। अनि सिक्किम सरकारले सुरुङ दुर्घटनाको छानबिन गर्न उच्च स्तरीय समिति गठन गर्ने। अब समाचार विस्तारमा। भारतका प्रधानमन्त्री नरेन्द्र मोदीले परीक्षा प्रश्नपत्र लिकमा संलग्न व्यक्तिहरूलाई छिटो र कडा सजाय सुनिश्चित गर्न केन्द्र सरकारले फास्ट ट्र्याक अदालत स्थापना गर्ने घोषणा गरेका छन्। सामाजिक सञ्जाल मार्फत प्रधानमन्त्री मोदीले विद्यार्थीहरूको भविष्यको सुरक्षा सरकारको सर्वोच्च प्राथमिकता रहेको उल्लेख गर्दै देशका युवाको हित र भविष्य सबैभन्दा महत्त्वपूर्ण रहेको बताएका छन्। दिल्लीको जन्तर मन्तरमा नीट परीक्षा प्रश्नपत्र लिक प्रकरण विरुद्ध विद्यार्थीहरूको प्रदर्शन जारी रहेका बेला प्रधानमन्त्रीको यो प्रतिक्रिया आएको हो। उनले सम्बन्धित अधिकारीहरूलाई आवश्यक सबै कदम चाल्न निर्देशन दिएको जानकारी दिँदै युवाको भविष्यमा क्षति पुर्याउने प्रयास गर्ने कसैलाई पनि नछोड्ने स्पष्ट पारे। प्रधानमन्त्री मोदीले यो निर्णय विद्यार्थीहरूको हित संरक्षणका लागि सरकारले अघि बढाइरहेको विभिन्न उपायहरूको निरन्तरता अन्तर्गत गरिएको हो। भारत सरकारले इथेनोइल मिश्रित पेट्रोलका कारण सवारी साधनको इन्जिन बिग्रिने वा गाडीमा खराबी आउने कुनै व्यापक समस्या हालसम्म नदेखिएको जनाएको छ। लोकसभामा लिखित जवाफ दिँदै भारतका सडक यातायात तथा राजमार्ग मन्त्री नितिन गडकरीले भारतीय अटोमोबाइल उत्पादकहरूको संस्था एसआइएएमबाट प्राप्त जानकारीका आधारमा यस्तो बताएका हुन्। उनले सरकारले इथेनोइल मिश्रित पेट्रोल कार्यक्रम सरोकारवालासँग परामर्श विभिन्न चरणमा गरिएको फिल्ड परीक्षण तथा विशेषज्ञ निकायबाट गरिएको प्रमाणीकरणपछि मात्रै लागू गरेको स्पष्ट पारे। मन्त्री गडकरीका अनुसार E15+ इथेनोइल मिश्रित पेट्रोल विगत 1.5 वर्षभन्दा बढी समयदेखि देशभर प्रयोगमा रहेको छ भने E20 इन्धन पनि 2.5 वर्षभन्दा बढी समयदेखि प्रयोग हुँदै आएको छ। केन्द्रीय मन्त्री पीयूष गोयलले प्रधानमन्त्री नरेन्द्र मोदीले नीट प्रश्नपत्र लिक प्रकरणमा संलग्न दोषीहरूलाई फास्ट ट्र्याक अदालत मार्फत कडा सजाय दिने स्पष्ट गरिसकेको जनाएका छन्। आज संसद परिसरमा सञ्चारकर्मीहरूसँग कुरा गर्दै मन्त्री गोयलले देशका युवाहरूको आशा र अपेक्षा पूरा गर्न सरकारले यस विषयमा थप प्रभावकारी कदम चाल्ने बताए। यस विषयमा छलफलबाट विपक्षी दलहरू पछि हटिरहेको भन्दै उनले लोकसभाका विपक्षी नेता राहुल गान्धी तथा अन्य विपक्षी दलहरूलाई शान्तिपूर्ण वातावरण कायम राखी संवाद र छलफल मार्फत समस्याको समाधान खोज्न आग्रह गरेका छन्। उनले बताएका छन्,
1: हमारा कांग्रेस पार्टी और विपक्ष से अनुरोध है कि विषय का राजनीतिकरण ना करें। विपक्ष जो राजनीतिकरण कर रहे हैं इसकी घोर निंदा करते हैं। सबसे अनुरोध है शांति बनाए रखें और साथ ही साथ चर्चा के माध्यम से विषय के समाधान में हम सब मिलकर अपनी जिम्मेदारी निभाएं। मुझे उम्मीद है कि राहुल गांधी और उनके विपक्ष के मित्र युवा युवतियों की चिंता करेंगे।
0: आज राष्ट्रिय प्रसारण दिवस हो। यस अवसरमा प्रसार भारतीका प्रमुख कार्यकारी अधिकृत गौरव द्विवेदीले विगत 99 वर्षमा प्रसारण सेवा रेडियोबाट टेलिभिजन हुँदै अहिले डिजिटल स्ट्रिमिङसम्म आइपुगेको बताएका छन्। आकाशवाणी समाचारसँगको विशेष कुराकानीमा उनले प्रसार भारतीले देश तथा विदेशका दर्शकका लागि मनोरञ्जनात्मक सूचनामूलक र शैक्षिक सामग्री निरन्तर उपलब्ध गराउँदै जाने बताए। प्रसार भारतीको ओटिटी प्लेटफर्म वेब्स बारे बोल्दै द्विवेदीले यो प्लेटफर्मका हाल करिब 1.1 करोड प्रयोगकर्ता रहेको र यसको पहुँच तीव्र रूपमा विस्तार भइरहेको जानकारी दिए। उनले भनेका छन्,
2: आज से 99 साल पहले पहली बार एक ऑर्गेनाइज्ड रेडियो ब्रॉडकास्ट भारत में किया गया, तत्कालीन बम्बई, आज जिसे हम मुंबई के नाम से जानते हैं। और ये दिन हमारे लिए एक मौका है उस दिन को याद करने का, स्मरण करने का, और साथ ही साथ प्रसार भारती की तरफ से अपने आप को राष्ट्र के प्रति और हमारे श्रोताओं और दर्शकों के प्रति अपने मेहनत को, अपने एफर्ट्स को दोबारा डेडिकेट करने के लिए।
0: उनले नवीनतम प्रविधिको प्रयोग मार्फत दर्शकको रुचि अनुसार सामग्री उपलब्ध गराउने कार्यलाई प्रसार भारतीले आगामी दिनमा पनि निरन्तरता दिने विश्वास व्यक्त गरे। भारत सरकारले यस वर्ष कैलाश मानसरोवर यात्राका लागि कुल 1,000 तीर्थयात्रीको व्यवस्था गरिएको जनाएको छ। राज्यसभामा लिखित जवाब दिँदै भारतका विदेश राज्य मन्त्री कीर्तिवर्धन सिंहले 10 टोली उत्तराखण्डको लिपुलेख हुँदै तथा 10 टोली सिक्किमको नाथुला पास हुँदै यात्रा गर्ने जानकारी दिए। उनका अनुसार गत वर्ष विदेश मन्त्रालयद्वारा आयोजित उक्त यात्रामा 688 जना तीर्थयात्री सहभागी भएका थिए। त्यति बेला 5 टोली लिपुलेख हुँदै तथा 10 टोली सिक्किमको नथुला पास हुँदै कैलाश मानसरोवर पुगेका थिए। मन्त्री सिंहले विदेश मन्त्रालयले यात्रुहरूलाई आफ्नै खर्चमा यातायात, आवास, भोजन, स्वास्थ्य परीक्षण, मार्गदर्शक लगायत आवश्यक सेवा सुविधा उपलब्ध गराउँदै आएको पनि बताएका छन्। नीट प्रश्नपत्र लिक प्रकरण, विद्यार्थीहरूको विरोध प्रदर्शन तथा अन्य विभिन्न विषय लिएर विपक्षी दलहरूले गरेको अवरोधका कारण संसदका दुवै सदनको कार्यवाही आज दिनभरिका लागि स्थगित गरिएको छ। लोकसभाको कार्यवाही दोस्रो पटक दिउँसो 2 स्थगित भएपछि पुनः सुरु हुँदा विपक्षी सांसदहरूले फेरि नाराबाजी गरेका थिए। त्यसपछि अध्यक्षता गरिरहेका दिलीप सैकियाले सदनको कार्यवाही सुचारू रूपमा सञ्चालन गर्न विपक्षसँग सहयोगको आग्रह गरे, तर हङ्गामा नरोकिएपछि उनले लोकसभाको बैठक भोलि बिहान 11 लागि स्थगित गरेका छन्। राज्यसभामा पनि उस्तै अवस्था देखियो। तेस्रो पटक दिउँसो 3 स्थगित गरिएको बैठक पुनः सुरु भएपछि विपक्षी दलहरूले नीट प्रकरणलाई लिएर फेरि विरोध जनाए। संसदीय राज्यमन्त्री किरेन रिजिजुले कङ्ग्रेसले नीट मुद्दामा केवल विरोध मात्र गरिरहेको र छलफल गर्न नचाहेको आरोप लगाए। उपसभापति हरिवंश सदन सञ्चालन गर्ने प्रयास गरे तापनि निरन्तरको अवरोधका कारण राज्यसभाको बैठक पनि भोलिसम्मका लागि स्थगित भएको छ। सिक्किम सरकारले नाम्ची जिल्लामा भएको सुरुङ दुर्घटनाको छानबिनका लागि सूचना तथा व्यवस्था प्रमुखको नेतृत्वमा 4 उच्च स्तरीय समिति गठन गरेको छ। समितिलाई 15 आफ्नो प्रतिवेदन पेश गर्न निर्देशन दिएको छ। मुख्यमन्त्री प्रेमसिंह तामाङले यसअघि नै उच्च स्तरीय समिति गठन गर्ने घोषणा गरिसकेका छन्। यससँगै लगातार 4 सञ्चालन गरिएको उद्धार अभियान औपचारिक रूपमा सम्पन्न भएको छ। उद्धार कार्यमा केन्द्र सरकार र सिक्किम सरकारका विभिन्न निकाय तथा उद्धार टोलीहरू संयुक्त रूपमा परिचालन भएका थिए। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। प्रश्नपत्र लिकमा संलग्नलाई कार्यवाही गर्न फास्ट ट्र्याक अदालत स्थापना गरिने, प्रधानमन्त्री मोदीको घोषणा, इथिनोइन मिश्रित पेट्रोलका कारण सवारी साधनमा व्यापक समस्या नदेखिएको सरकारको दावी, कैलाश मानसरोवर यात्राका लागि 1,000 तीर्थयात्रीको व्यवस्था गरिएको भारत सरकारको भनाई, नीट प्रश्नपत्र लिक प्रकरणलाई लिएर संसदका दुवै सदन दिनभरिका लागि स्थगित, अनि सिक्किम सरकारले सुरुङ दुर्घटनाको छानबिन गर्न उच्च स्तरीय समिति गठन गर्ने। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
3: Good evening, dear listeners. This is Akash.
4: Akashbani. খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ দুর্ঘটনায় 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। চার দিন ধরে চলা উদ্ধার কাজ আজ শেষ হয়েছে। হারারেতে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। গত 24 ঘন্টায় আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট 4টি প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও তিনি নিজে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবন কিংবা তার কার্যালয়ে খোলামেলা পরিবেশে এই আলোচনা হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ছাড়া কোনো সমাধান পাওয়া সম্ভব নয়।
5: Through the media, it is my humble appeal to the students on agitation that the government is ready for talks whenever you want, at whichever hour of the day, and for as much length of time that you wish to. We are ready to discuss the issue on which the agitation has happened and all the other related issues as well, with an open mind, and the talks can be held at the residence of Shri Nadda, because the talks will be led by the Health Minister of India, the senior leader Shri Naddaji, and of course I will be accompanying him. The talks could be held at Shri Naddaji's residence or at an office.
4: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার উদ্দেশ্য হল শিক্ষার্থী ও তাদের পরিবারকে আশ্বস্ত করা যে পরীক্ষার পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়া হবে। এ বিষয়ে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে সীতারামন বলেন, সময় মতো গ্রেপ্তার, দ্রুত পুনরায় পরীক্ষার আয়োজন এবং ফলাফল ঘোষণার ফলে শিক্ষার্থীরা দীর্ঘ কোনো ব্যাঘাত ছাড়াই তাদের উচ্চশিক্ষার পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পেরেছে।
6: I can understand the opposition going on a tirade like this. At the level of the Prime Minister, a response has been given. In fact, much before today's announcement of setting up fast-track courts and assuring the punishments will be handed over to those people who violated the sacredness of an exam by leaking the papers, by buying papers, by selling papers.
4: দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রবিরোধী উন্মাদনা তৈরি করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে। তারা বলেন, নেটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী অস্বীকার করেননি এবং প্রধানমন্ত্রী নিজে সমাজ মাধ্যমে অপরাধীদের শাস্তির কথা বলেছেন। তা সত্ত্বেও আন্দোলনের নামে দিল্লির রাজপথকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। আন্দোলনের নামে যেসব বিষয়কে ইস্যু করা হয়েছে তার কোনো নৈতিক ভিত্তি নেই। শ্রী সরকার জানান, আন্দোলনে বিভিন্ন সন্ত্রাসবাদী নেতার মুক্তির দাবি করা হয়েছে, যাদের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী তাপস রায় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শাসনকালে এবং কর্ণাটকে কংগ্রেস সরকারের আমলে বহু সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তালিকা তুলে ধরেন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর দুটোই লোকসভা বসলে বিরোধীরা ফের স্লোগান দিতে শুরু করেন। সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসার দিলীপ সাইকিয়া সাংসদদের প্রতি আহ্বান জানান। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ আগামীকাল 11টা পর্যন্ত মুলতবি করে দেন তিনি। এর আগে দুপুর 12টায় সভা বসলে সংসদ মন্ত্রী কিরেন রিজিজু নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে সভায় আলোচনার জন্য বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের কাছে আবেদন জানান। তিনি বলেন, বিরোধীদের স্থির করা সময় মতো নিট নিয়ে আলোচনার জন্য সরকারের সম্মতির কথা আগেই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত শাস্তি দানের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথা ঘোষণা করেছেন। পড়ুয়াদের স্বার্থেই সংসদে এ বিষয়ে আলোচনা অত্যন্ত জরুরি। আলোচনা এড়াতে কংগ্রেস যাতে নতুন করে কোনো শর্ত আরোপ না করে তারও আবেদন জানান তিনি। শ্রী রিজিজু দেশের যুব সমাজের স্বার্থ রক্ষায় কোন রকম বিলম্ব না করে এক অর্থবহ আলোচনা শুরু করার জন্য সকল সদস্যদের আহ্বান জানান।
7: वो बहाना जुड़ रहा आज तो फिर कांग्रेस दोनों सदनों में शुरू में ही क्यों बोलते हैं कि अपना कंडीशन है, मांग है, पहले पूरा करो तब चर्चा होगा। अरे मांग चर्चा के दौरान में भी तो आप बोल बोल के मांग रख सकते हैं। आप जब बोलेंगे डिबेट में तो आपको जो कहना है वो आप कह सकते हैं, तो डिबेट को कैसे रोक सकते हैं आप? वो चर्चा को ही रोकना चाहते हैं।
4: রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 12টায় কাজ শুরু হলে বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খড়গে জানান, বিরোধী দলও আলোচনা রাজি, কিন্তু সর্বাগ্রে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের সমালোচনা করে তাদের আচরণকে দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইন এনএসএর অধীনে দিল্লি পুলিশ কমিশনারকে আটক করার ক্ষমতাদান কোনো নতুন বিষয় নয়, এটি নিয়মিত পদ্ধতি বা ক্ষমতার পুনর্নবীকরণ। এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, প্রতি 3 মাসে এই আদেশ নতুন করে কার্যকর হয়। গত 7ই জুলাই বর্তমান মেয়াদে 19শে জুলাই থেকে 18ই অক্টোবর পর্যন্ত এই ক্ষমতা দেওয়া হয়েছে। এই আদেশ পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের আগেই নবীকরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। কোত্রোচেনির প্রাসাদে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া হয়। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুসোর দ্যানের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হবে। আজ রাতে রোমানিয়ার রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির রাষ্ট্রপতি মুর্মু সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন। আগামীকাল রাষ্ট্রপতি মুর্মু ভারত রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। আশা করা হচ্ছে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও রোমানিয়া সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সিকিমে নামচি জেলার সামারডুঙ্গে এনএইচপিসির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সুড়ঙ্গে আটকে পড়া 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে 4 দিন ধরে চলা উদ্ধার কাজ আজ সমাপ্ত হল। কেন্দ্র ও সিকিম সরকারের একাধিক সংস্থা এই উদ্ধার কাজে যুক্ত ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সিকিম সরকার 4 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত আন্তর্জাতিক জলপথগুলোকে নিরাপদ ও উন্মুক্ত রাখার এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতি আহ্বান জানিয়েছে। ম্যানিলায় অনুষ্ঠিত 21তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, কোনো অবস্থাতেই নাবিক, অসামরিক জাহাজ বা পরিকাঠামোর ওপর হামলা মেনে নেওয়া যায় না। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থা অনিশ্চিত, অস্থিতিশীল, সেখানে পারস্পরিক নির্ভরশীলতা ও অভিন্ন স্বার্থের পাশাপাশি প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। বিশ্ব অর্থনীতি একাধিক সংঘাতের প্রভাবে এখন বিপর্যস্ত। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরে সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। জাতীয় সম্প্রচার দিবসে আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলোচনায় শ্রী দ্বিবেদী বলেন, ভারত এবং বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য প্রসার ভারতী বিনোদন ও তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আসার কাজ চালিয়ে যাবে। হারারেতে টি-20 সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং নেয়। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 125 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত 11 ওভারে 3 বলে 3 উইকেটে 114 রান করেছে। 23তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7টা বেজে 50 মিনিটে।